0: সমগ্র জাতিক কার্যকরীভাবে সেবা করবলে যাম বলে কলে মই জানো যে আপনাদের মোক বিশ্বাস করিব। অবশ্যে যেতিয়াই আপনাদের বিচারে তেতিয়াই মোক পাব। কিন্তু আপনাদের যি নীতি লৈছে আর যি কার্যপদ্ধতিরে কাম করবলে ওলাইছে তার লগত মই নিজক সংযুক্ত করিব নোৱাৰো নাইবা নির্দেশ দিব নোৱাৰো। সেই কারণে আপনাদের আপনাদের সভার পর মোক বাদ দিবলৈ যথাসাধ্যে যত্ন করব আর ভবিষ্যতে ওয়ার্ধাত সভা নাপাতি আন ঠাইত পাতিবলে দিহা করিব। এনে পরিস্থিতিত জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্র অহিংসা নীতি প্রয়োগ করবলে অসমর্থ বলে ওয়ার্কিং কমিটিয়ে ঘোষণা করলে। যা সমস্যা আগতে আঁতরত আছিল এতিয়া ওচর পালেহি। এতিয়া জাতীয় স্বাধীনতার কথাসার বাহিরর শত্রু নাইবা ভিতরের শত্রুয়ে সৃষ্টি করা প্রতিরক্ষা আর রক্ষণাবেক্ষণের সমস্যার পটভূমিত বিবেচনা করবলগিয়া হয়েছে। মানব বুরঞ্জির একটা সংকটজনক মুহূর্তত অহিংসা নীতিয়ে নিজের নীতিত খোপনি রখাটো তেওঁ বিচাৰিছে আর সৈন্যবাহিনীর সহিতে প্রতিরক্ষার ব্যবস্থা করা কথাটো অস্বীকার করবলে তেওঁ ইচ্ছা করেছে। মহাত্মার লগত ইমানখিনি যাবলৈ কমিটি অসমর্থ, কিন্তু কমিটিয়ে স্বীকার করে যে মহাত্মা গান্ধীয়ে নিজের মতে নিজের আদর্শ মতে কাম করক। কংগ্রেসে প্রতিরক্ষার বাবে সমান্তরাল অনুষ্ঠান গড়ার দায়িত্বর পৰা মহাত্মাক মুক্তি দিছে। কমিটিয়ে আরো কলে যে জাতীয় স্বাধীনতার বাবে যে অভিযান চলোৱা হয়েছে সেই অভিযান অহিংস নীতিতেই চলিব। কংগ্রেসের কোনো লোকে যুদ্ধর পুঁজিত একো বরঙনি নিদিব। কংগ্রেস ওয়ার্কিং কমিটির লগত গান্ধীর মতানৈক্যর কথাবিলাক লাহে লাহে ভারতীয় জনতার কানত পড়বলে ধরলে। তেতিয়া জওয়াহরলাল নেহরু একটা বিবৃতিত এইদরে বুজনি দিলে, গান্ধীজি আর ওয়ার্কিং কমিটিয়ে যি দৃষ্টিরে এই সমস্যাটো চাইছে তাত মতভেদ হলেও বুঝিব নালাগে যে মহাত্মার লগত কংগ্রেসের এরা এরি হয়েছে। এই বিশ বছরের কংগ্রেস তেওঁরই সৃষ্টি, তেওঁরই সন্তান, কোনো কথাই এই বান্ধন ছিঙিব নোৱাৰে।
1: অসমত মহাত্মা গ্রন্থর এটি অধ্যায়ের পাঠ শুনিলে আর ইয়ার লগে লগে সামরা হল আজির গান্ধী প্রসঙ্গ।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ইউআর রাও ভারতত মহাকাশ প্রযুক্তি বিজ্ঞানৰ বিকাশ আৰু সংযোগ ব্যৱস্থা তথা প্রাকৃতিক সম্পদৰ দূৰসংবেদন প্রক্রিয়াত মহাকাশ প্রযুক্তি বিজ্ঞানৰ বিস্তৃত প্রয়োগৰ ক্ষেত্ৰত এইগৰাকী মহাকাশ বিজ্ঞানীৰ বহুতো মৌলিক অৱদান আছে। রাওয়ে 1951 চনত মাদ্রাস বিশ্ববিদ্যালয়ৰ পৰা

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি তিনি দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 21 তারিখ। পঞ্জিকার পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষর নবমী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 5:24, আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:51, 16

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোন অসুবিধা সহজে অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইন্যান্সেলও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন পারে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপোনাৰ নিকটৱৰ্তী মন্নাপুৰম ফাইনেন্সৰ শাখাত যোগাযোগ কৰক বা আমাৰ টোল ফ্ৰী নম্বৰ 1800420222233।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: শ্রোতাসকলে, গীতি মালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। আজিৰ গীতি মালিকাৰ শেষত শুনাবলৈ লৈছো জয়শ্রী হাজৰিকাৰ কণ্ঠৰীতি গীত। গীতৰ কথা হেমন্ত গোস্বামীৰ, প্ৰযোজনা ৰাজেশ্বৰ বৰদলৈৰ।

এখিনি শুনক এটি অনুষ্ঠান সম্পর্কীয় ঘোষণা। আজির প্রভাতী তরঙ্গত প্রস্টেট ক্যান্সার বিষয়ক এটি আলোচনার ভাগ লব চিকিৎসক মনোজ কুমার সিংয়ে। অনুষ্ঠানটির আঁত ধরব ইন্দ্রজিৎ দাসে। প্রচারের সময় 9:20।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণপ্পুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন, ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর বাবে আপনার নিকটবর্তী মণপ্পুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: এইয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া আগবঢ়াইছো প্ৰভাতী তৰংগ, আঠ ধৰিছে ইন্দ্ৰজিৎ দাসে। এই অনুষ্ঠানটি

0: শ্রোতাসকল, আকৌ উভতি আহিছো প্রভাতি তরঙ্গ অনুষ্ঠানটির মাজলৈ। এই অনুষ্ঠানটি এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের সৌজন্যত আগবঢ়া হয়েছে।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
0: এপোলো এক্সেল কেয়ার হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী। এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের তরফের পৰা ডক্টর মনোজ কুমার সিং আজি আমার অতিথি। কল্পনা আমিন শর্মা, আপনি মঙ্গলদৈর পৰা লিখিছে, বৰ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শুনি আছো। অতি সাধারণ বুলি ভাবি থকা কিছুমান বেমারও কেতিয়াবা অতি ভয়াবহ রোগের লক্ষণ হব পাৰে। আজির অনুষ্ঠানটোৱে এই সজাগতা আনিব, রাইজর উপকার হব। ধন্যবাদ জানাইছো কল্পনা আমিন শর্মা। যিসকল শ্রোতায় ফেসবুক পেজত পোনপটীয়াকৈ অনুষ্ঠানটি উপভোগ কৰিছে, তেওঁলোকে অনুষ্ঠানটি শেয়ার কৰক, যাতে সৰহসংখ্যক লোকে পরবর্তী সময়ত অনুষ্ঠানটি উপভোগ কৰিব পাৰে। আমি প্রস্টেট গ্ল্যান্ডর যি কর্কট রোগ, এই সম্পর্কে আমি পাতি আছো। ইতিমধ্যে ইয়ার বিপদজনক কারকসমূহের বিষয়ে ডাক্তার সিংয়ে কৈছে, কিন্তু লগতে আকৌ এবার আমি জানিব বিচাৰিছো, আৰু এবার এই কথাখিনিকে আমি এবার জুকিয়ে চাব বিচাৰিছো, বয়স, পৰিয়ালত যদি কর্কট রোগের হিস্ট্রি আছে, ইতিহাস, তেওঁলোকৰ যদি পৰিয়ালত কর্কট রোগ আবার হৈছিলে, জিনগত যদি কিবা কারক আছে, আর জীবনশৈলী, এই কথাটোৱে পুৰুষসকলৰ প্রস্টেট ক্যান্সারের আশঙ্কাত কিদরে প্রভাব পেলায়, এই কথাখিনি আকৌ এবার আমি জুকিয়ে চাব বিচাৰিছো।
3: হয়, ফার্স্ট কৈছিলো বয়স, মানে বয়সস্থ মানুষের আফটার 60-65 ইয়ার্স চান্স বহুত বেশি থাকে। ফ্যামিলি হিস্ট্রিত আপনার কৈছিলো ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি রিলেটিভস, মানে দেউতাক, খুড়া আর ব্রাদার্স, মানে সিবলিংস, ইহতর যদি প্রোস্টেট ক্যান্সার আছে, নেক্সট জেনারেশন হওয়ার চান্স বহুত বেশি হব। আর থার্ড মানে কৈছিলো লাইফস্টাইল, স্মোকিং হিস্ট্রি, আর যদি বহুত ওবেসিটি আছে, যদি বহুত শকত, যদি মেটাবলিক সিন্ড্রোম আছে, ইহতরও প্রোস্টেট ক্যান্সার চান্স বহুত বেশি থাকে।
0: হয়, ধর্মকান্ত কলিতায় এটা কথা জানিব বিচাৰিছে, প্রস্ট্রেট গ্ল্যান্ডর ক্যান্সারের বাহিরেও আন কি কি রোগ হব পাৰে, তার আগতীয়াকৈ লবলগা সাবধানতার বিষয়ে জানিব বিচাৰিছে। অকল ক্যান্সারই নহয়, আর কি কি রোগ হব পাৰে?
3: প্রোস্টেটত ইনফেকশন হব পাৰে, আমি প্রোস্টেটাইটিস বুলি কোম, যুবর মানুষ ডায়াবেটিক্স হয়, ইহতর প্রোস্টেটিক অ্যাবসেস হব পাৰে, তাতে মানে পুজ হব পাৰে ভিতর, বা আমি বিপিএস বুলি কোম, বেনাইন এলার্জমেন্ট অফ প্রোস্টেট, এই তিনটা মেইনলি মেইন প্রবলেম হয়। তার উপরেও প্রোস্টেটিক ক্যালসিফিকেশন হব পারে, তাতে ক্যালসিয়াম জমা হব পারে, প্রোস্টেটতে টিবি হব পারে কেতিয়াবা, তো এইখিনি মানে কমন ইনফেকশনস। কিন্তু সবতকৈ বেয়া প্রোস্টেট ক্যান্সারটো, আর হেতু হুনকালে ডায়াগনোসিস হলে বেশি ভাল, মানে তার আউটকামটো বেশি ভাল হয়।
0: হয়, প্রোস্টেটত অকল ক্যান্সারের বাহিরে কি কি হব পারে সেই সম্পর্কে ডাক্তার সিংয়ে আপনার কলে, কিন্তু ক্যান্সার হলে বেশি অসুবিধাজনক হয়ে পড়ে, আর ক্যান্সার যদি সোনকালে যদি তাক ধরা পেলাব পারি তেতিয়াহলে সুবিধা হয়। আর একটা কথা জানিব বিচাৰিছো, যে কোন সকল পুরুষে, প্রত্যেকেই তো আর চিকিৎসকের ওসরলে টেস্ট করাবলৈ না যাব, গতি কোন কিমান বয়সের বা কেনেকুয়া ব্যক্তি আসলতে প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিংয়ের বিষয়ে আসলতে বিবেচনা করব লাগে, চিকিৎসকের ওসরলে যাব লাগে, আলোচনা করব লাগে, কেনেকুয়া অবস্থা বা তেওঁলোক আসলতে এই ক্ষেত্রে আর অধিক সতর্ক হয়ে থাকার প্রয়োজন?
3: যেনেকে কলো মই, যার ফ্যামিলি হিস্ট্রি যদি আছে আর যদি আফ্রিকান আমেরিকান অরিজিন হয়, তেতিয়া ফ্রম দ্য এজ অফ 45 আমি স্ক্রিনিং পিএসএ দি স্ক্রিনিং করব পারো। যদি ফ্যামিলি হিস্ট্রি বা এনেকুয়া কিবা হাই রিস্ক হিস্ট্রি নাই, দেন ফ্রম দ্য এজ অফ 55-69 এইটো রেঞ্জত আমি উইথ শেয়ার্ড ডিসিজন মেকিং আমি পিএসএ টেস্ট যোগেদি স্ক্রিনিং করব পারো। তার লগতে যদি ডাউট থাকে আমি এটা আল্ট্রাসাউন্ড করো, আর তারপর প্রোস্টেটর আমি এক্সামিনেশন ক্লিনিক্যালি, মানে বেড সাইডে আমি এক্সামিন করব পারো, জাস্ট আপনার মানে পেখানা রাস্তাত আঙুলি ভরাই পেলে প্রোস্টেটটা চাব পারি, তো হেতুতো আমি গম পাই যাও যদি কিবা হার্ডনেস আছে প্রোস্টেটটো, তো হেতুতো গম পাওয়া যায় যে মানে প্রোস্টেট ক্যান্সার হব পারে নাকি, তো আমি ক্লিনিক্যালি চাব পারো, আল্ট্রাসাউন্ড দিয়ে চাব পারো, আর পিএসএ স্ক্রিন দিয়ে চাব পারো, যদি কিবা একো হিস্ট্রি নাই ফ্রম দ্য এজ অফ 55-69, বিকজ আফটার 70 ইয়ার্স গম পালেও বহুত বেশি ডিফারেন্স নহয়, একচুয়ালি বহুত এগ্রেসিভ ট্রিটমেন্ট না লাগে, হেতু কারণে আমি নকরো।
0: হয়, মানে যদি ফ্যামিলি হিস্ট্রি আছে তেতিয়া হলে
3: 45 ৰ পৰা হুনকালে গম পালে ভাল,
0: হয়,
3: কিন্তু যদি হেনকো হাই রিস্ক একো হিস্ট্রি নাই, দেন 55-69 এইটো মানে এজ মানে গ্রুপটোতে আমি রাখো, আফটার 70 ইয়ার্স, বিকজ প্রোস্টেট ক্যান্সার

0: আপনাকে ধন্যবাদ, তুমি গীতটি খুব সুন্দরকে পরিবেশন করেছা। যেহেতু আমি জানো যে এই বিশ্ববিদ্যালয়খনত বিভিন্ন প্রান্তরপর ছাত্র ছাত্রীলে পড়বলে জানিব বিচার, তুমি কোপা আহিছা?
1: মই লক্ষিমপুরপর আহিছো।
0: এই বিশ্ববিদ্যালয়খনত যেহেতু বিভিন্ন বিভাগত শিক্ষাদান করা হয়, তোমার অনুভব কেনেকুয়া?
1: অনুভব বলে কবলে গেলে এটা কি অনুভব বলে কব পারি, কারণ এই পরিবেশ কলালে আহি পিনে মই যিখিনি কথা মই নাজানিছিল আগতে, সেই সকলবোর জ্ঞানের লগতে আমার যেহেতু এটা পারফর্মিং আর্টস বলে কয়, পরিবেশ কলা যোনটো আমার হৃদয়ত যোনবিলাক থাকে এইবিলাক সেইবিলাক কেনেকে প্রকাশ করে পারি, কেনেকে প্রেজেন্ট করে পারি, সেইবিলাক আমাক স্যার ম্যামহতে আমাক সুন্দরভাবে করবলে শিকাইছে। লগতে আমার প্রত্যেকজন স্যারে আমার বহুত যিমান তেওঁলোকে দিব পারে আমি বিচার উপরেও তেওঁলোকে যিমানখিনি দিব পারে সেইখিনি আমার তাতক বহুত দিছে বলে আমি কব বিচারিছো। এই অনুষ্ঠানের জড়িয়ে মানে কব বিচারিছো যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, সকলকে থ্যাংক ইউ।
0: আর যেহেতু তুমি গীতের সাথে জড়িত হয়ে আছা, গানের যাত্রার বিষয়ে তোমার কেতিয়া আরম্ভ হয়েছে যাত্রায়?
1: গানের যাত্রা বলে কবলে গেলে মোর মা আসলে মায়ে মো গান গায়, মারপর শিকিছিল প্রথম গান বলে কলে মোর গোটে বডিতে আছে, গোটে তেজতে আছে। সেইকাৰণে মানে গান শুনার লগেলগে যে নাচু গাও কেনেকুয়া একটা অনুভব হয় সেটাই আর।
0: আর গীতর উপরে তোমার আন কিহত রুচি আছে?
1: গীতর বাহিরেও মোর গান গাই ভাল পাও তো জানি, গান গাও, নাচু, তারপর ড্রয়িং করো, অভিনয় করে ভাল পাও, মডেলিং করে ভাল পাও, সকল ভাল লাগে আর।
0: জানি খুব ভাল লাগিছে, আর তোমার এই যাত্রা অব্যাহত থাকুক, তোমালে অশেষ শুভকামনা থাকিল,
1: ধন্যবাদ।
2: আমি এটা উপস্থিত আছো এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কলা বিভাগের নাট্য শাখার সহকারী অধ্যাপক সুনমণি শর্মা স্যারের ওসর। আমি সুনমণি স্যারের জানিব বিচারিম নাট্য শাখার বিষয়ে কিছু তথ্য।
3: নাট্য শাখা আসলতে ভারতীয় নাট্যকলার ইতিহাস বহুত প্রাচীন আর সমৃদ্ধ। নাট্যশাস্ত্র যি মহর্ষি ভরতমুনিয়ে রচনা করেছিল সেইখানে ভারতীয় নাট্যকলার মূল আধার। এই গ্রন্থত অভিনয়, সাহিত্য, নৃত্য, মঞ্চ ব্যবস্থা আদি বিভিন্ন দিকের বিস্তৃত বিবরণ পোৱা যায়। আমার ঠিক পরম্পরাগত নাট্য যেনে ভাওনা, যাত্রা, কথকলি, কুচিপুড়ি আদি ভারতবর্ষ যিমানবিলাক মানে লোকধর্মী নাট্যধর্মী অনুষ্ঠান আছে এইবিলাক হৈছে আমার সংস্কৃতি, ধর্ম আর জীবন দর্শনের প্রতিফলন। বিশেষকৈ অসমত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের যে সৃষ্টি ভাওনা, অঙ্কীয়া ভাওনা, সেয়া আমার সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ। তারপরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গাত যে আমার সংস্কৃতি আছে আমি সেইখিনিক লৈ পেলাও আমাৰ

0: পরীক্ষিত রাজাই বহুত হরিণ শিকার করিলে,
1: বহুত যোগ নাইয়ে
0: এনেকুৱা করে হরিণ মারিছে,
1: বাপারে বা অগণন করে হরিণ মারছি,
0: বিনা রকি হরিণ মারার কারণে তো মহাপাপ হয়ে গেল,
1: পাপ যেটা হল
0: এই ভগবানে এটা মায়া করি,
1: এটা মায়া হরিণ হল,
0: পোয়ালি হরিণ হয়ে
1: আই রজার সন্মুখ যাই দেখা দিলে,
0: দেখা দি সেই হরিণ তো মারার কারণে
1: রজাই যত্ন করে,
0: হ্যাঁ
1: যত্ন
0: শেষত হরিণ তো এজন মুনির ওসরত নাইকিয়া হল,
1: নাইকিয়া হয়ে গেল,
0: মুনিজনক দেখা পাই
1: রজাই মাত দিয়ে গই,
0: নানান ধরনের সুধিলে
1: চিরস্কার করে সুচ্ছি,
0: কিন্তু মুনিজনে কোনো বস্তু
1: সুন্দর উত্তর দিয়া নাই,
0: উত্তর নিদিয়া দেখি
1: রজার মস্ত খং উঠি গেল,
0: এই রাগতে রজাই তেও নানান
1: ধরনের চিরস্কার করে
0: করে গুছি গেল,
1: গুছি গেল,
0: তারপিছত তোর কি ঘটনা ঘটে
1: হয়ে,
0: হ্যাঁ
1: এই কথাটা কয়ে
0: ও গবরাই হ্যাঁ।

0: সুখবর, আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসরলৈ লৈ যাব বিচাৰে নেকি? তেন্তে আজিয়েই যোগাযোগ করক আটাইতকৈ বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। ইয়ার লাভালাভ সমূহ হৈছে সুদূর প্রসারী প্রসার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহৰ মাজত বিজ্ঞাপন আর প্রসারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, বিশ্বস্ততা, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংর আজিয়েই আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর, মরাভরলি। আমার যোগাযোগের নম্বরটি হৈছে 8723989423। আকৌ নম্বরটি কৈছো 8723989423।
1: গীতালী অনুষ্ঠান দেব শুনাব লৈছো সুরেশ ওয়ারেকর কণ্ঠ আদি গীত, বুলছবি ডিস্কো ড্যান্সার।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে শুনতু, স্যালারির আগতেই খরচ।
2: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
2: কিন্তু বা,
1: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
2: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
1: আচ্ছা,
3: আরবিআই এ কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
5: হিন্দী বুলছবি গীতৰ অনুষ্ঠানৰ শেষত শুনাব লৈছোঁ বলমা বুলছবিৰ গীত, শিল্পী আশা ভোছলে আৰু নীতিল মুকেশ।